0: চেরমুলি চের চাকুরি বই বল গাছ পুক এ মিন কল আম থসনে চেরমুলি ই হুপ ছগর থং জুতে হুক জুল উলবু খরাল দালিন সিয়রি বুক জুল চেরমুলি মু বুরি নুনছি দেউশুল আরতিন নলগি ইউর নুক জুল জমেনা হরমি হিরন জুরুয়ান মানে এম গিন তথরগিন উন্দর অনলছিন থসিলছিন ধারানে মু বুরি নুনলছিন তলঞ্জ নাইন থাপচি ইসিং খেলারাম থরছ হরমি হিরন জুরুয়ানে তলঞ্জ চেরন চিক থাবিন খেলারাম মু বুরি নুনলথাসান হিরন দুরুপচিক দুর্বন খেলার অন্য মুক্তির ওর মঙ্গলিন ও অর্থেন জাসগানে তত্ত্বরগিন উন্দর অনলচিন সিং জুমদেলি উসমেনা
1: হিমগন এমক উরমিচ কাচির জুগিন নঞ্চল কা সচল তকিল সিংগন নিমগিন তত্ত্বরগিন ইয়কসাখন উনদম তরান বগুল চিচল উলসিন তপচিন উরসল তুচিন তাউলচ হিংগন নিমগিন তত্ত্বর খমক নর্তম দগন গায়হুলচ বায়গাইম হিংগন ধরলগিন আতর হগলবরতিন বুলগুললাইন হেচকারতে হেরচকাত কোম্পানিন বেলদগুদলকিন বুল অরুলসিন হেলদিসিন দরগে আলদরতো
2: হিংগানে বগল তলহিন করবনি হারুস্তনে নেগো উমরা দুর্গরগিন তুসিন জেরগান গেরস্তনে হিতুং গেজিরিন উসিন তাতরগিন সিজির আলতিন তেলমরিন বুসিন বেরসিচ হুরুস জেরান উং শিমলক ওরেম সলন তেরমতে উসনে চেনেরিন জিলদিক সেন বেদগাস তাতরগিন উনুর আমতিন সরগুক শিম তেজগল অলবুক বেদগা হেঙ্গা নেমগিন আমাখুইন অর্চিন ধরেন সেখন ওর এম সুল ছিবর থংলক বয়ার্তল গুয়ে থাল লতক উরগুন ওদম উরমিচ থাল লতকিন আমাখুইন চিতম অসন দত্তর তেরহেত বেগালিন আমাখুইন হালফচি হাঙ্গাছ অফচিন হরেন কামসি উসকি বখাছ থাতরগিন বয়ার্তল গুয়ে বেগ ইয়চিনেরি বাতল ইয়লম্বিং আক্তিমিলচিন অসন দত্তরগিন থকে মরগ জিলতনে আজিলিন উস্ত বেগুলসন হেঙ্গা নেমগিন থাতরগিন আজ ইউসুত হুচরি গিক সিঞ্জিল ওয়ানে সদল গানে দমজুল গুজুল হিঙ্গান তাতরগিন উরুমিত শিলদিক চেনর চেক সারান চাকতলগুরিন কললুস আরম বেরি আলচ হিঙ্গান তাতরিক থুল দমদিক আরন চিচ পুকস চেনক শিলাত তলহিন তাচন উসলদিক হুচিনতে বলচ উলহু ইয়ারো আলদরি হুসতম বেন
1: ওলো তিন তুমিন উসন তাতরগিন তাচন উরজুলুক তসক হরশি অজলিন হরক মিদিক চিনদরগে উলজি মোরন Өн хөдөн нүдрэ тутар гудалдан набг хөдөлгөчнө усси жалгаар тусж. Дөөр жил түүнэ хоршоо жилэн дөрвөнчөн түмэн дүгрэг тутаргэ хөдөлдэж. Хоршоо жилэн гэшэн бүрэ хэрн түмэн дүгрэгэн орлоголж. Улоотын дүмнү усан тутаргэн тэжийн үржүлг тусгэ хоршоо жилэн хөргмөдгчин дэрэг үлжи юм үрн.
3: Мэнэ дүмнүн хоршоо жил бол хоршоо жилэн гэшэн бол арвэнэ гүн бэна. Бүгэд тэржэг тутаргэд нараа бол হাইরমিয়াং ইলু মু বেনা নেতনাম বল বেনে হসাচিল বল বগত বল দ নমু থারা পারক মেঙ্গিন জিল আপচে নেদনে তথ্র বল দ উন্দুরচে পারক নকচিন বল হয় থুগুরি রো নেতন বল মেনে তথ্র গর উস্তাদ তুরুন্দন ধুমুন ধুরে খল দে যা পারক অরলদন চতন হাসাত পাস বেদন পারক হয়চন ধুমুন ধুরে কুল দে যা মেন হরসুন পারক পেতন নকর পারক হেরন ধুমধুরে খাবার মেন হেঙ্গান তথ্র বল হরলে আমার উনার আমি সে মাললে নামাত বলেনহাই পাখা দিন ধুয়ে এরমদান কুইছো কুইছো বেদল মেনে তথ্র ধরান বল তো কুন চারহন স্কলার পরতুর হের আলক ধরান চারচেনা মনে তথ্য ধারা ইমলে আমরা বলছে মনে উঠুন আর হলে পুর মাসিন যাচ্ছে না মাসিন দত বেদন ছিক সল মাসিন বলা তো হরং মাসিন পূর্বে না হুচি চার থারা বা পাকা বলছে মেনে আজিল উঠুম দিক সেন চিল চিল মনে হল তো থারা লেনে অনিল ফল ইলু বলছে না তারা সাত বেহম বাদ হেঙ্গান দত্র না হেঙ্গান দশ বা হল দিলে বা আমরা তারা জিল বেহম বাদ থের থেল বেহম বাদ
1: নরমে এমক থরলিঙ্গ হৌচুলস্তিনিচকার্থ কোম্পানিন হেরচুলকাতন হানজিয়াং হুয়া সার দে হেরনমিন তুগুরগিন তুতর হোতল দেচি হায়াউইত হংকলকন হুরুকচিত হুরুলচ কোবলচি মানে হিংকন নেমকিন তুতরগ হোতলতন গারকত উনু হুর আমরখং গিচ বায়স্তকন ইয়ারন হানজিয়াং হুয়া
4: হেঙ্গান দথরনে হজলি জে বেদল ওয়াল চাব দেনা মানে হেঙ্গান এমনে হোমবাল মানে হেঙ্গান দথরগি থিলিন দিক দস্তে নিকসার তথর বল থুমঞ্জিন তথর অরুল বল থুমে হলতে পারে গেছি না আমন এরুল ছানে এল আসছেন এমন বল হা মিনি মেন তথর গিয়া হইল না সেরুন্দা মিনি আজিসিন তথর বল বল গিচুয়া হলদির গিচুয়া अनि हेङ्गान त थुर्ने उनी राम थल थियो थिएन त मेने त थुर आसन मल विवाह थिएन आसना उनी राम थिएन यहाँ चाहिँ कि थिएन मल थियो थिएन खेल्छन मैंने पता गया था नहीं रहा और मैंने निक तथर बल चिले शांति उन्हें करना पता भी बल जिंगा ऐसे नगा उन्हें ही तो तो चिना मैंने खुनभाम बल निक सब तथर हिरन धमने तो तेरे खोल दिया रह जल्ला
1: हिंग ने एमक चेनर से ते तो तेरे की तेरे को मेरे जेल वालों ने अक्सेंट तो तेरे की चेनर चेंस करा निक ये रोल तेरे होर तेजे अने गन चु ये रोल तेरन हिंग ने एमक इन तो तेरे की अल्लू सिं थप चुन दे रखी өрсөлдө хүчний илүү рүүсэн бөгөөд нэн олон дутаргийн аж ахуйн гарамгүй амжилт толгож зэрэгжлэл болж дөмдөд үүссэн дутаргийн аж үйлсийн нэн чанарсайтай нэн өндөр төв шин төршө хөгжихийн аюулгүй болно.